1957 ரா ஃபில்ம் மதர் இந்தியா. ரே நர்கிஸ் খুব বেশি না করেছিলেন এবং এই ফিল্মর শুটিং সময়রে গোটি অগ্নিকাণ্ডরে সুনীল দত্তা নর্গিসকে বঞ্চাইছিলেন এবং ইহা পরে পরে দুহে প্রেমরে পড়িছিলেন এবং বিবাহ মধ্য করেছিলেন। এই ফিল্ম সেই সময়ের সবুঠারু বড় ব্লক।

0: চিঠি শেষ করছু আজ পাই রেইনবো এসএমএস মিউজিক্যালি অর্স 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সি দিল তক বর্তমান শুনন্তু নিউজ ইন হিন্দি রিলে করি প্রচার করছু আকাশবাণী দিল্লি রো
1: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে মোহাম্মদ জুবের

আমার আজ আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

0: মেইন হচ্ছে তো টাইম টেকেন দরকার না এই মানে বারম্বার 15 থেকে 20 থর 100 থর 200 থর এমনি মানে করিয়াকে পড়ুছি সেই টাইম ভিতরে সকালে অফিস পিলাঙ্ক খবর বুঝাবুঝি কলা বেলা বারম্বার বারম্বার লগাইবাকে সময় হওনি বহুত চেষ্টা মানে আগ্রহ প্রবল হচ্ছে যোগ উপায় আসুন তাঙ্ সাথে কন্টাক্ট করা পাই কিন্তু কোন কারিয়া মানে
1: বট আজি লাগিগলা যা হোক মোর ভাগ্য
0: ধন্যবাদ
1: আচ্ছা কোনো
0: পূর্বরু দিবাকর ভাইনা বি কথা হইছেন আর কল্পনা অপা বি সে জনে কথা কথা হইছিল তো মু ভাবিলে ঠাকুরে কালে আমি সিডি এস
1: আপনক সিডি এরিয়া রু পুরা মানে বহুত মাড় হউছি সাইবার অ্যাটাক হউছি
0: এইতে মানে জগন্নাথ ডাকি কালে দিয়ে মানে গোটে ভাই গোটে ভবন লাগিলা মানে মোর কালে লাগি যো মাম সহিত
1: আচ্ছা মমতা বড়ি কোন করন্তি আপন কোহন্তু ফার্স্ট আপনক ফ্যামিলি বিষয়ে কোহন্তু টিকে মু বি তো জানি কোন কে কে সবছি
0: হাউস ওয়াইফ প্লাস এই যে মো এই মার্কেট কমপ্লেক্স রে সে দোকান আছে গ্রসারি দোকান আছে
1: আচ্ছা আরে বাহ বড়িয়া তাহলে।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক চলেছি কলাকার হ্যাঁ সাথী সুরেশ ওয়াডকর কেবল জনে গায়ক নুহতি সে ভারতীয় সঙ্গীতর এক অমূল্য সম্পদ তা জীবন আমি শিখায় যে কঠিন পরিশ্রম নিষ্ঠা ও অধ্যবসায় দ্বারা যেকোন লক্ষ্য হাসল করা যাইপরে শাস্ত্রীয় সঙ্গীতর আরম্ভ করে চলচ্চিত্র সঙ্গীত পর্যন্ত সে প্রত্যেক ক্ষেত্রে নিজের প্রতিভার ছাপ ছাড়ি আগামী পিঢ়ীকে প্রেরণা দিয়ে চলব তা সঙ্গীত ভারতীয় সঙ্গীতরে ইতিহাসে তা নাম সদাস্মরণীয় রহবে।

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি বর্তমান শুনন্তু।